ডিসনি রাডিও আকাশবাণী সিয়ারেল ওয়ার্নগরি ইন্ডিয়া শেখ সিবাহাসা ইন্দোনেশিয়া সালামত পাগি চুরাজ পেনগার কামি মঙ্গাপান কপাডা সেমুয়া পেনগার কামি নিমানা সাজা বড়াডা ফিগার আন্ডা কিশোর দাস বরসামান গান সেমুয়া স্তাব শেখ সিবাহাসা ইন্দোনেশিয়া মঙ্গাপান সালামত পাগি সালামত বরজুম্পা কমবালি ইকুতিলা বাপা মাতা চারায়ং কামি সাজি কান্তুক পাগি আর ইনি সিয়ারান কামনি সত্যিয়া ফাড়ি ডা পাতা নেই কুতিম লালুই রিয়া গ্লোমাং লিমা ব্লা শ্রীবু ডুয়ারাতো সরাম প্লু ক্লোহার্টস পাডাজাম লাপান তিকা ফুলু ইংগা সেমলান তিকা ফুলু ওয়াক্তু ইন্দোনেশিয়া বারাত বাবরাবা মাতা চারা ইয়ং কাম সাজি কানারি নিয়া ডালাস বাগি বরিকো সতলা ওয়ার্তা বৃতা লাগু ইনস্ট্রুমেন্টাল ইয়া কমেন্টার লাগু রায়াত আচারা স্পটলাইট বাবরাবা বুয়ার লাগু গীত ডিসুসুলুলে সার সারি আচার এসোখানিয়া সবলুম কামি মঙ্গাখি সিয়ারেন কামি ইনি সবাগে আচার ইং পট্টামা কিনি কুতিলা ওয়ার্তা বৃতার ওয়ার্তা বৃতা ডিসান পেকান কিশোর দাস সারি বৃতা বৃতা পন্থিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হারিরি কাতেতে গে তুজু ডি এভিয়ান ডি ফ্রান্সিস ডান মঙ্গাডাকান পর্তমান বিলাতেরাল ডেঙ্গান পারা পমেম্পিন কানাডা ইংলিশ নগারা পরসাতুয়ান ইমিরাত ইমিরাত আরব উএ আ ডান জাপান সরতা ডি জাডওয়ালকান বর্তমু ডেঙ্গান প্রেসিডেন্ট আমেরিকা শরিকাত নান্তি হারি ইনহিন ইরান মিয়াতাকান বাবা কসপাকাতান উন্তুক মঙ্গাখিরি কনফ্লিক ডেঙ্গান আমেরিকা শরিকাত জুগা মিয়ারাতকান মন শিয়ারাতকান পনারিকান মুন্ডুর ইসরায়েল ডারি লিবানন ইন্ডিয়া মনোলাক উসুলান উন্তুক হাইয়া মনাম্বা কুর্সি আঙ্গোতা তিডা তথাপ দেওয়ান কাওয়ানন পিবিবে ডানমায়বুত রেফরমাসি তসবুত মন্ডকাতি কাগারান নিউ দিল্লি ডান টোকিও মায়পকাতি আতুরান প্লাকসনান মেকানিজম ক্রেডিট বরসামা ডিবাবা প্রজানজিয়ান গারিস গুনা মনিকাতকান কর্জাসামা ডালাম পঙ্গুরাঙ্গান এমএসি গাছরাচুন ডান্ডি দুনিয়া সফাক বেলা বোলা